আপনার শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক। মর্নিং আপডেট আজ সকাল রিপোর্ট কৌচি আজ সকাল 5:14 সূর্যোদয় হয়েছে, সূর্যাস্ত হব সন্ধ্যা 6:31। তো তাপমাত্রা কথা যদি কহিবা, আজ বর্তমান তাপমাত্রা দেখিবা, সর্বাধিক তাপমাত্রা কটক ভুবনেশ্বর আখপাখ।

এই আম সংসার সুন্দর কেতে সরস। তো বন্ধু সংসারটি সুন্দর সেতিক বেলে দেখা যায় যেতবে সংসার ভিতরে সমস্ত মধ্যে পরস্পর মধ্যে সুখ শান্তি আপনাপণ রয়ে আনন্দপণ রয়ে আসার সেতিক বেলে সুখ রয়ে যেত সমস্তে ভালরে খাইপি রহিপারে সবু প্রকার সুবিধা সুযোগ পাইপারে কিন্তু যদি সংসারটি বড় হয়ে সদস্য সংখ্যা অনেক থাকবে সমস্ত ঠিক সময় ঠিক রূপে সবু প্রকার সুবিধা মিলি পারুনথব এই হচ্ছে দেশ বা বিশ্বর জনসংখ্যা বৃদ্ধির কারণ হবন্তু। জনসংখ্যা বৃদ্ধি হলে এই সমস্যা হি দেখা দেই থাকে। প্রথম করে জনসংখ্যা বৃদ্ধি যোগু অঞ্চলের বিকাশ হয়ে পারি নথায়, লিঙ্গগত সমানতা আসি নথায়, দারিদ্র দেখা দেই থাকে। আর বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি যোগু মাতৃ আর শিশু মৃত্যু হার মধ্যে বৃদ্ধি পাই থাকে। এসব গোটে বিশ্ব পাই গোটে উন্নত বিকাশশীল বিকশিত রাষ্ট্র পাই নিশ্চিত ভাবে চিন্তার কারণ। যেত বেলে 1987 মশিয়া রে দেখা গলা যে বিশ্বর জনসংখ্যা 500 কোটি অতিক্রম করে যাইছি, এ লোকঙ্ক মধ্যে জনসংখ্যাকে নিয়ে সচেতন করা উদ্দেশ্যে গোটে চিন্তা করিবার সময় আসছিল। কারণ জনসংখ্যার অচানক বৃদ্ধি নিশ্চিন্ত সমস্ত মুন্ডব্যথার কারণ সাজিছিল। তেমনি জাতিসংঘর রিপোর্ট কৌছি কিছু দেশর জনসংখ্যা

टीम कच्चन मेज गली और 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक देलसा दिल तक रेडियो होम सुपर सागर आसी पहुंच जाए स्टूडियो गुटे समय 11 बजे आरंभ करबा प्रोग्राम कलाकार फ्रेंड्स किसी कंठ केवल गीत गाए ना से हृदय भावना को स्वर से सजाई दिए সেই সুর কেবে সন্ধ্যার নিরবতা হয়ে মন কু ছুঁ তো কেবে প্রেমর কোমল স্পর্শ হয়ে হৃদয় রয়ে যায় আজ কলাকারে আমি জাঁবা সেই মধুর কণ্ঠর অধিকারিণী প্রখ্যাত প্লে ব্যাক সিঙ্গর মহালক্ষ্মী আয়ার বিষয় আজ তাঁর জন্মদিন হয়ে মো তরফ এবং পুরা এফএম রেনবো ফ্যামিলি তরফ তাঁর সারা অভিনন্দন এবং শুভেচ্ছা আগু তাঙ্গ বিষয়ে চর্চা জারি রাখিবা এবে শুনিনবা গোটে বিউটিফুল ট্র্যাকটি স্টে টিউন্ড

0: সবাই বন্ধুরা স্বাগত আপনার আজ ডাইল ইন লাইভ চিটচ্যাট কার্যক্রমক আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসে তেল তাক আউ শো চালিছি বর্তমান ডাইল ইন লাইভ চিটচ্যাট র আজ আপনার টপিক রয়েছে গোটে সুন্দর টপিক আপনার জীবনরে কাহাকু আপন ধন্যবাদ কহিবাকু চাহান্তি আউ কাহিকি কহিবাকু চাহান্তি আপনার বি জোড়ি হয়ে পারিবে আপনার মনের কথা কহিপারিবে এই টপিক উপরে নম্বর হচ্ছে 0671230315 দেখিবা। হ্যালো হ্যালো হ্যালো কে অছন্তি জানি হলানি কিছু কোহুনান্তি তাঙ্ক তরফরু লাগুছি না ঠিকরে কানেক্ট হই পানি তাঙ্ক সহিত আউ জানি কলার মধ্যে জুড়ি ইচ্ছন্তি। হ্যালো হ্যালো
1: নমস্কার গীতা কৌতলি জগৎসিংপুর
0: নমস্কার গীতা ম্যাডাম হ্যালো
1: আজ্ঞা
0: গীতা ম্যাডাম আম কথা আপনাকে শোনা যাচ্ছি
1: আজ্ঞা আজ্ঞা
0: ওকে কেমতি আছেন ম্যাডাম
1: মু তো বড়িয়া আছি আপনি কেমতি আছেন
0: একদম বড়িয়া আছি
1: আজ্ঞা
0: কোন কইবে আজর টপিক সম্পর্কে
1: এ তো জানা পড়ি গেল আপনি মতে পচারলে আপনি কেমতি আছেন মু পচারলি আপনি কেমতি আছেন এইথরু জানা কথা আপনি যে টপিক রাখি আপনি মতো পচারলে মু যদি আপনার পচার নাই মতো আত্মসন্তোষ মিলি নাই
0: আচ্ছা বহুত বড়িয়া বহুত বড়িয়া প্রেজেন্স পয়েন্ট আপনার
1: আজ্ঞা আপনি কুহতি আম কার্যক্রম কু আসছে আপনার বহুত বহুত স্বাগত আমি ধন্যবাদ জনাও আমি যদি না
0: জানি
1: ভাল লাগবনি
0: হ্যাঁ
1: তেমন যেকোনসি লোক সাহায্যের হাত বড়াও কি সাহায্য করু যেকোনসি পরিস্থিতিরে আমি নিশ্চিত ভাবে ধন্যবাদ জনাইবা সহিত তাকে মনে রাখিবা উচিত।
0: আচ্ছা আপনার জীবনে কাহাকু আপনি ধন্যবাদ দেবাকু চাহান্তি
1: মতো কত লোক সাহায্য করছেন মু সমস্ত ধন্যবাদ জনাইবা সহ আজ পর্যন্ত তাকে মনে রাখি রয়েছে এবং সে খুশি আছেন যে ধন্যবাদ।

প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জানান্তি কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই। আজ্ঞা হ্যাঁ, মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

0: ইলেকট্রি বিল কেমিতি দেবি?
1: আরে রাজু ভাই, পিএম সূর্যঘর যোজনার ইউএলএ মডেল থাও থাও তোর এত চিন্তা কাহিকি যে? মু তো মো ঘরে সোলার লগাই দেলিনি, বিজুলি বিল টেনশন রু মু পুরা মুক্তি।
0: সতরে ভাই?
1: হ্যাঁ ভাই, মাত্র 1875 টাকা রে, পুনি এথিরে বার্ষিক 5000 টাকা পর্যন্ত বিজুলি বিল রে সঞ্চয় হব, তা সহ 5 বর্ষ যায় মেইনটেনেন্স খরচ বি নাহি।
2: আজ্ঞা হ্যাঁ, আজি হি অধিক সূচনা পাই নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা 1800345 718 রে যোগাযোগ করন্তু।

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক তেলসা তেলসা সাথী কুহতি না ওল্ড ইজ গোল্ড শুনে দেউছি সেই এভরগ্রিন ওয়ার্ল্ডস হিন্দি সং ব্যাক টু ব্যাক এনজয় করুথান্তু কানেক্টেড হয়ে রয়েথান্তু 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক তেলসা তেলসা সাথী।

ফ্রেন্ডস, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনবকাটাক দিল সে দিল তাক। দেখন্তু না কথা হে হেউ, সময় আসি দিন 12টা বাজি সারলেনি। হ্যাঁ সাথে সময় বি কাহাকু অপেক্ষা করে, সে তা বটরে গড়ি চলে, কেবল তা সহিত আমকু তাড় দেই আগকু যিবার আছে। কিন্তু সাথী বর্তমান সময় হয়েছে আপনার ফেভরিট শো কিছি কথা কিছি গীতর, যেটি আমি ঢের সারা কিছু মিঠা মিঠা কথা হওয়া মিঠা মিঠা গীত মধ্য শুনেবি। সুজাতা আছে আপনার সহিত, মিঠা মিঠা গীত শুনেব, মিঠা মিঠা কথা মধ্য হব, সেই কনেক্টেড হয়ে রয়ে থাকে 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সহিত। ହଁ ସାଥୀ, ଆମ ଜୀବନର ସବୁଠୁ ବଡ଼ ରହସ୍ୟ ହେଉଛି ଆମ ମନ। ଆମ ଶରୀର ଆମେ ଦେଖିପାରୁ କିନ୍ତୁ ସ୍ପର୍ଶ କରିପାରୁ, କିନ୍ତୁ ମନକୁ କେବେ ଦେଖିପାରୁ ନା କେବେ ସ୍ପର୍ଶ କରିପାରୁ ନାହିଁ ସାଥୀ, ଆମେ କେବେ ବି ମନକୁ ସ୍ପର୍ଶ କରିପାରୁନା। ତଥାପି ଆମ ଭାବନା, ସ୍ୱପ୍ନ, ଇଚ୍ଛା, ପ୍ରେମ, ଦୁଃଖ, ଆନନ୍ଦ, ଅଭିମାନ ଓ ଆଶାର କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ହେଉଛି ଏଇ ମନ। ସେଇଥିପାଇଁ ତ ଅନେକ କବି, ସାହିତ୍ୟିକ ମନକୁ ନେଇ ଅନେକ କବିତା ଓ ଗଳ୍ପ ରଚନା କରିଛନ୍ତି। ସେମାନେ କହିଛନ୍ତି, ମାନେ ଆମେ ବି କହୁ ଏଇ ମନଟା ଭାରି ଅବୁଝା। ସତରେ ସାଥୀ, ଏଇ ମନଟା ଭାରି ଅବୁଝା। ଏଇ ଅବୁଝା ମନକୁ ବୁଝେଇବା ବି ଭାରି କଷ୍ଟ। କେତେବେଳେ କେତେବେଳେ ତ ସେ ମାନିଯାଏ, ଆଉ କେତେବେଳେ କେତେବେଳେ

কিছু গীত। হ্যাঁ সাথি, এই মনটা আমার ভারী অবুঝা। অবুঝা মনকু কেবল বুঝেবা হি দরকার। জীবনর এ হচ্ছে চিরন্তন সত্য। মন কেবে হসে, কেবে কান্দে, কেবে হারি যায় তো কেবে পুনে নয়া আশা নিয়ে আগক বড়ে। এখন সম্পূর্ণভাবে বুঝবা সম্ভব নহলে মধ্য এখন সঠিক পথে পরিচালিত করা সম্ভব। তেমন যদি আমি নিজ মনকু ভাল পাইবা, সত্য, সহানুভূতি, ক্ষমা ও সকারাৎমক চিন্তার ভরিদব না, তবে জীবন অধিক সুন্দর হব। অবুঝ মনকু বুঝবার চেষ্টা হি জীবনর সবুঠার বড় সাধনা।